0: কেন?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জীবন যে ঠিক কীভাবে নিজের গতিপথ পরিবর্তন করে সেটা জানতে পেরেছিলাম আমাদের পাড়ার এক চায়ের দোকানের কাকুর জীবনীর কথা শুনে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবন নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ার দোকানের চায়ের কাকু বা আমাদের পাড়ার চায়ের দোকানের কাকু, তাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, একদম মাই ডিয়ার ভদ্রলোক, বুঝলেন, দিব্যি জমি আড্ডা মারতে পারেন। আর তার একটা পাস্ট লাইফের কথা শুনলাম, সেটা হচ্ছে আমার আরও এক পরিচিত কাকু ছিলেন, তিনি একসময় পুলিশে কাজ করতেন। তো তিনি বললেন যে এই পাড়ার চায়ের দোকানের কাকু একসময় নাকি একজন প্রসিদ্ধ ডাকাত ছিলেন। ভাবুন, তারপরে তার জীবনে নতুন মোড় আসে, সে সমস্ত খারাপ যাবতীয় কাজকর্ম তার জীবন থেকে দূরে ফেলে দেন এবং নতুনভাবে নতুন জীবন শুরু করেন। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে এরকমই আরও একটি ঘটনা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কয়েকদিন আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। ছেলেটির বয়স অ্যাকচুয়ালি 26 বছর, কিন্তু সে তার 5th birthday সেলিব্রেট করছিল। ভাবছেন তো যে কী হলো ব্যাপারটা, মিল খুঁজে পাচ্ছেন না, আমিও পাইনি। তারপর জানতে পারলাম যে তার জীবনে এই 5th জন্মদিনটা অ্যাকচুয়ালি তার নতুন জীবনের। অ্যাকচুয়ালি সে একসময় অত্যন্ত বাজেভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিল। তারপর সেই দিনে সে 5 বছর আগে এই ড্রাগ অ্যাবিউস থেকে মুক্তি পেয়েছিল, এবং সেই দিনটি মনে রেখে সে তার নতুন জীবনের নতুন জন্মদিন সেলিব্রেট করে। ইনফ্যাক্ট তার বছরে 2 জন্মদিন সেলিব্রেট করা হয়। আর আজকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউসের দিনে আপনার সঙ্গে এই কথাটা শেয়ার করতে খুব ইচ্ছে হলো। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। আর এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি ঘটনা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

খুব ছোটবেলা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সে সব কিছু পাল্টে দেবে। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নতুন জীবনকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে একটি বাচ্চা ছেলে যার বাবাকে সাপে কামড়েছিল, আর সেই গ্রামে যেখানে তারা থাকত তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ছিল 7 কিলোমিটার দূরে। সেই 7 কিলোমিটার দূরে যখন তার বাবাকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ। তো সেই বাচ্চা ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে গ্রাম ছেড়েছিল এবং বলেছিল যে সব কিছু সে পাল্টে দেবে। তারপর শুরু হয় তার নতুন জীবনে উত্তরণের গল্প, সীমাহীন লড়াই, তারপর আলটিমেটলি সে একজন প্রতিষ্ঠিত ডক্টর হন এবং তিনি বর্তমানে সেই গ্রামের চেহারা কিন্তু আমূল পাল্টে দিয়েছেন। কয়েকদিন আগেই সেই গ্রাম থেকে ঘুরে এসেছি এবং এই ঘটনা দেখার পরে জাস্ট একটা কথাই মনে হয়েছে যে নতুন জীবন সত্যি অনেকেরই জীবনটাই বদলে দিতে পারে। তো রেডিও বাংলা নেট .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নতুন জীবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে বেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম ঠাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ

তো আমার এক পরিচিত কাকু, তিনি ছিলেন ডক্টর, কিন্তু তার জীবন ছিল গতি, এবং সেই গতির জন্য তিনি একটা নতুন জীবন বাঁচলেন। তিনি শুরু করলেন প্লেন চালানো শেখা এবং আলটিমেটলি তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে নিজের কেরিয়ার শেষ করেন। আর নতুন জীবনের কথা বলতে গেলে কিন্তু আমার সেই কাকুর কথা একদম প্রথমেই মনে পড়ে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের মতো আজকেও আপনার সঙ্গে শেয়ার করলাম নতুন জীবনের কিছু কথা। পুরনো জীবনের মাঝখানে কিছু কিছু মুহূর্তে জীবনটা নতুনভাবে আবিষ্কার করা হয়, জীবনের মোড় ঘুরে যায়। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কাজেই খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডায় আমি এসেছি এবং ভালো ভালো কথা থাকবে, কোথাও ঘুরতে যাওয়ারও কথা থাকতে পারে বা কোনো সিনেমার আপডেট, সব কিছু যেখানে পাওয়া যায় এবং তার সাথে সাথে মন ভালো করার ভালো ভালো গানও পাওয়া যায়। তাই কিছু গান অবশ্যই থাকছে আজকের আড্ডায় এবং অবশ্যই তার সাথে সাথে একটা দুর্দান্ত জায়গার ইনফরমেশন থাকছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

একটি ক্যানভাসে নানান ধরনের রঙের তুলি দিয়ে আঁকলে যেমনটা দেখতে লাগে, ঠিক সেই রকমই হাওড়ার ফুল মার্কেটের ছবিটি। কারণ এখানে নানান ধরনের ফুলের পসরা সাজিয়ে বসে থাকেন ফুল বিক্রেতারা। আর শুধুমাত্র এই একটা অঞ্চল বা লোকাল কোনো ফটোগ্রাফাররা আসেন না এখানে ছবি তুলতে, আসেন বিদেশি পর্যটকরাও এবং বিদেশি ফটোগ্রাফাররাও। তাছাড়াও এখানে বহু সিনেমার শুটিং হয়ে থাকে। রেডিও বাংলানি .com-এ এশিয়ার বৃহত্তম এই ফুল মার্কেট, যেটা কলকাতাতেই অবস্থিত এবং যেটা হাওড়া ফুল মার্কেট নামে পরিচিত, তাকে নিয়েই কথা হচ্ছে রান্দুরিয়ার আড্ডায়।

রাত থাকতে থাকতেই ফুলের মার্কেটে ফুল আসে ট্রাক বোঝাই করে, এবং এখানে আমরা গাঁদা ফুল, গোলাপ ফুল, তার সাথে সাথে রডোডেনড্রন গুচ্ছ, অর্থাৎ আমাদের বইয়ের পাতা থেকে যেসব ফুলের নামগুলো আমরা শুনতে পাই সেগুলো আপনি চাক্ষুষ দেখতে পাবেন কিন্তু এই হাওড়ার ফুল মার্কেটে। এবং এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটিতে প্রায় 4000 বা 4000-এর বেশি দোকান কিন্তু একসাথে বসে, আর সামনেই বয়ে চলেছে গঙ্গা নদী, এবং আরেকটু এগিয়ে গেলে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশিয়ে দূর থেকে যদি একটা সুন্দর ছবি তোলা যায়, উফ, সেই ছবিটা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর হয়ে উঠে।

radiobanglanet.com-এ আমি রবিনা আছি আপনার সঙ্গে। এবং অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে মল্লিক ঘাট ফুল মার্কেটের কথা, অর্থাৎ হাওড়া ফুল মার্কেট। এবং এইখানে এমন কোনো ফুল পাওয়া যায় না যেটা আপনি সেখানে পাবেন না, তাই তো? সেটাই বলছিলাম তো, একদমই তাই। এবং ধরুন আপনার দৈনন্দিন পুজোর জন্য যে ফুলটা ব্যবহৃত হয়, বা বিয়ের জন্য যেসব ফুল লাগে, বা বিয়ের ডেকোরেশনের জন্য ফুল লাগে, বা প্রেমিকাকে প্রথমবার প্রেম নিবেদন করছেন তার সাথে সাথে ফুল লাগে, সেই সমস্ত ফুলের কিন্তু একমাত্র ঠিকানা বলা যেতে পারে হাওড়ার ফুল মার্কেট। না না, আমি একদমই প্রমোট করছি না, আর যদি প্রমোট করিও, আমার শহর কলকাতা, এবং সেই শহর কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই জায়গার পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, আর মাথার উপর গর্বের সাথে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার, এবং একাকার হয়ে যাচ্ছে গান্ধরিয়ার আড্ডাতেও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

1855 সালে রামমোহন মল্লিক এই বাজার প্রতিষ্ঠা করেন। রামমোহন মল্লিকের নামই কিন্তু নামকরণ করা হয় মল্লিক ঘাটের, অর্থাৎ তারপর থেকেই এই মল্লিক ঘাটের ফুল মার্কেট বা মল্লিক ঘাট ফুল বাজার বলে কিন্তু লোকমুখে পরিচিত, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত চলছে এই বাজার। তার সাথে সাথে এই যে বললাম, প্রচুর পরিমাণে ফুল বিক্রেতা এবং ফুল ক্রেতা এবং দেশি বিদেশি পর্যটক আসে শুধুমাত্র এই বাজার ঘুরতে। এমন কিছু কথা বললে আপনিও অবাক হয়ে যাবেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লি, অর্থাৎ ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই এখানকার মানুষরা আসে এবং এখানকার ফুলও কিন্তু সেইসব জায়গায় যায়। তাই রেডিও বাংলা নেই ডট কমে আজকের আড্ডাটা বেশ অন্যরকম, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে প্লিজ আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবে না, আর পাশাপাশি ফলো করতে ভুলবে না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্ল্যাডি মেরির মতোই এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই,

দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে, অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কী খুব সহজে বানিয়ে ফেলা যায়, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। আমি সৌভিক, তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু এই শো শেষের পর 4475039657121 আমাকে জানাতে ভুলবেন। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com তারাও কিন্তু পাঠাবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়। কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই। তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলাদেশ .com, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে গান মুসাফিরে চটজলদি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে দেখুন, আমরা ফিরবো, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটজলদি নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে পারি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটজলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতি কথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি

0: ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: Bangalir adda mane ki shudhu ei golpo naki moner jangla khule dewar ek adbhut jadu? Rajniti theke cinema, byabsha banijjo theke rojkar jibon, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি। আপনি মানেন বা নাই মানেন, হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com।

0: একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে।
1: একটি আমের দাম 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যাবে। সেই 1 কেজি আমের দাম 3,00,000 টাকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আন্তর্জাতিক বাজারে এমনই অদ্ভুত দামের আম রয়েছে, যেই আম হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম। আর তার নাম মিয়াজাকি বা সূর্যডিম আম। আর সেই আমের গল্প নিয়েই আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা জানি যে আমরা আম খেতে তো সবাই ভীষণ পছন্দ করি, কিন্তু এই এমন একটা আমের গল্প নিয়ে আজ এসেছি যেই আমের দাম শুনে কিন্তু রীতিমতো চোখ কপালে উঠে যাচ্ছে। বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম, যার স্বাদ আর গন্ধ এবং আকারের জন্য এই আম অন্য সব আমের থেকে আলাদা। মিয়াজাকি বা সূর্যডিম আমের এই যে আকাশচুম্বি দাম, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, জানবো সেই কথা। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর 3টে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

2016 সালে জাপানের ফুকুওকায় নিলামে এক জোড়া আমের দাম উঠেছিল 5,00,000 জাপানি ইয়েন। মূল্যটি সেই সময়কার বাজার দর অনুযায়ী 4,547 মার্কিন ডলারের সমান। ইন্টারনেটে এই খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সবার নজর কাড়ে জাপানি এই আমটি, যার নাম মিয়াজাকি আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মিয়াজাকি আম নিয়ে কথা বলছি, যার সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়। গাছ থেকে সংগ্রহের পরে সেই আমগুলো সরাসরি চলে যায় নিলামে। প্রতি বছর এপ্রিল মাসে জাপানের মিয়াজাকি শহরে পাইকারি যে বাজার, সেখানে শুরু হয় এই নিলাম। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে আমের রং, তার মিষ্টতা, স্বাদ, আকার, আকৃতির বিচারে সেই আমের মান এবং দাম নির্ধারিত হয়। সেই সর্বোচ্চ যে দামের আম, সেই মিয়াজাকি আমের গল্প নিয়ে আমরা আসবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

নিখের পালক চাঁদের নুলুক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

এই শহর আবছাভর টের পায় না, জল টুক টুক পায় ছন্দ রাত্রির জুই ফুল, জল টুক টুক পায় ছন্দ রাত্রির জুই ফুল, হাতে হাত মন আলুক শালুক

নিলামে একটা আমের দাম গড়ে $50। কখনো কখনো এই দাম আরো অনেক বেড়ে যায়। এখনো পর্যন্ত একটা আমের সর্বোচ্চ দাম উঠেছে $2,000, অর্থাৎ $2,34,503। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ আজ আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আমের গল্প নিয়ে, যার নাম মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জাপানের মিয়াজাকি আমের কথা বলছি, 2019 সালে জাপানে এক জোড়া এই আমের দাম উঠেছিল প্রায় $5,000, যা সেই সময়ের বাজার দর অনুসারে প্রায় $4,00,000 বেশি। 2023 সালে ভারতে এই আম 1 কেজি বিক্রি হয়েছে ₹2,50,000। শুনলে চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে। তবে এই যে আমের এত দাম, এই মিয়াজাকি আমের, তার পেছনে কারণটা কি? তার জন্য রয়েছে সুনির্দিষ্ট চাষের যে পদ্ধতি আর তার দুষ্প্রাপ্যতা, এই জন্যই কিন্তু এই আমের এত দাম। আর এই আমের যে একটা গভীর লাল যে একটা রং, সেটাও কিন্তু অন্যান্য আর কোনো আমে পাওয়া যায় না। তবে এই আম সাধারণ মানুষের মধ্যে কিন্তু কেনা বেচা খুব একটা হয় না, সাধারণত এই আম উপহার হিসেবেই ব্যবহার করা হয়। এই আমের গল্প নিয়ে ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আম জাপানের মিয়াজাকি আম। আর সেই আমের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমরা এই যে মিয়াজাকি আমের কথা বলছি, এই আমটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কেনা বেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন কর্পোরেট উপহার, বিশেষ উদযাপনের দিনগুলোতে এই আম উপহার হিসেবে বিক্রি করা হয়। এমনকি হাত বদলের আগে এগুলোকে যত্ন করে সূক্ষ্ম কারুকাজ করা বাক্স বা মোড়কে ভরে দেওয়া হয়। উৎকৃষ্ট মানের মিয়াজাকি আমের দাম এই যে এতটা বেশি, তার কারণও কিন্তু রয়েছে। কারণ এই আম অন্য আমের মতো সহজে উৎপাদন করা যায় না। ভালো মানের যে আম, সেই আমের জন্য, চাষ করার জন্য কৃষকরা যত্ন সহকারে আম গাছগুলোর জন্য গ্রিন হাউসের ব্যবস্থা করেন। ঘরগুলো ফলের যে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ, সেইটাকে তৈরি করা হয়, আর সেইভাবে সেই আমের চাষ করা হয়। এই আমের বৃদ্ধির পাশাপাশি সেই আমের যে নজর কাড়া একটা গভীর লাল রং, সেই লাল রংটাও যাতে সেই আমে পায় তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এমনভাবেই এই আমের চাষ করা হয়, আর সেই আমের এতটাই দাম যা বিশ্বের সবচেয়ে দামি আমের তকমা পেয়েছে। এই মিয়াজাকি আমের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনব পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে দামি আম নিয়ে, যেই আমের দাম শুনলে চোখ রীতিমতো কপালে উঠে যায়, আর সেই আমের নাম মিয়াজাকি আম। আর এই আমের দাম একটার প্রায় 30,000 টাকা, আর প্রতি কেজি আমের দাম প্রায় 3.5 লাখ টাকা। শুনলে নিশ্চয়ই অবাক লাগে, তবুও এতটাই দামি এই আম। আর জাপানিজ এই মিয়াজাকি আমের এত দাম হওয়ার পেছনে যে কারণ, সেটা হলো তার দুষ্প্রাপ্যতা আর তার বিশেষ চাষের পদ্ধতি। এই আমগুলোকে সম্পূর্ণ পরিপক্ক হওয়ার জন্য সময় দেওয়া হয়, তার আগেই কিন্তু এই আমগুলোকে ছিঁড়ে ফেলা হয় না, বরং সেগুলো নিজে নিজেই যাতে গাছ থেকে পেকে নিজেই পড়ে যায় সেই জন্য অপেক্ষা করা হয়, আর নিচে রাখা হয় বিশেষ এক জাল যাতে আমগুলো পড়ে নষ্ট না হয়ে যায়। এগুলো হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠে, আর আমগুলো তাদের মৌলিক করণ, ওজন, গন্ধ এবং স্বাদ পায়। আর তারপর বাজারে যাওয়ার আগে এই আমগুলো বিশেষজ্ঞদের দ্বারা তার গুণগত মান নিশ্চিত করা হয়, তারপরেই নিলামে ওঠে এই আম। আর এই যে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আমরা জানি আমাদের ষড়রিপু বর্তমান, অর্থাৎ ছটা বেসিক শত্রু আমাদের, কিন্তু তার বাইরে কিন্তু আমার মনে হয় আরও একটি রিপু আছে, সেটি হলো গাফিলতি। আগে হ্যাঁ হ্যাঁ গাফিলতি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে আমাদের সপ্তম ঋতু নিয়ে, অর্থাৎ গাফিলতি। গাফিলতি এমন একটি জিনিস যেটা কি না বলতে গেলে ওই কোনো কিছুকে আমরা অবহেলা করতে পারি আর কি, কিন্তু অবহেলাও ঠিক পুরোপুরি ব্যাপারটা নয়। গাফিলতি এমন একটা জিনিস, এমন একটা কমপ্লিসেন্সি যে ব্যাপারটা হয়েই যাবে, টেকেন ফর গ্রান্টেড, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি টাইপের কন্ডিশন। তো এই জগা খিচুড়িটাকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে, অর্থাৎ এই গাফিলতিকে নিয়েই, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: গাফিলতি এমন একটি জিনিস যার জন্য যে কত কিছু ভেস্তে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো সম্পর্ক। আগে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, স্পেশালি সেটা যদি প্রেমের সম্পর্ক হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতি নিয়ে। তো এই গাফিলতি এমন একটি জিনিস যেটা কিন্তু প্রেমের অন্যতম একটি শত্রু। জানেন না, আমার এক বন্ধুর কথা বলি, তার 5 বছরের পুরনো প্রেম কিন্তু ভেঙে গেল। তার কারণটা কিছুই নয়, তার কারণটা হচ্ছে আমার বন্ধুর গাফিলতি। সে পুরোপুরি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল সেই মেয়েটিকে, অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে, আর তার প্রতি কোনো রকম মানে কি বলবো রেসপন্সিবিলিটি তো দূরের কথা, কোনো কিছুই পালন করতেই চাইতো না আর কি। আলটিমেটলি কে আর এভাবে থাকবে বলুন তো? এই গাফিলতি ব্যাপারটা যেন আপনাদের সম্পর্কেও না আসে, তাহলে কিন্তু সমূহ বিপদ, বুঝলেন তো? রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গাফিলতিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কাজে গাফিলতি অল্প বিস্তর আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এ বিষয়ে সুনাম বা দুর্নাম যাই বলুন না কেন, সব থেকে বেশি কিন্তু সরকারি কর্মচারী, স্পেশালি কেরানিদের। তো এরকমই একটি অদ্ভুত ছোট গল্প আছে সরকারি কেরানিকে নিয়ে। গল্পটা হচ্ছে এরকম যে এক কেরানি বাবুকে অফিসের বড়বাবু রেখেছেন সরকারি অফিস। তো কেরানি বাবু গেছেন এবং গিয়ে যারপণ্যাই হাঁই তুলছেন আর কি। তো এবার বড়বাবু জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার এত হাঁই তুলছেন। তখন কেরানি বাবু বলেছিলেন আর বলবেন না, কালকে রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। সেই কথা শুনে বড়বাবু অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাড়িতেও ঘুমান? এখন এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো? কিন্তু উত্তরটা যাই হোক না কেন, তার সাবলাইন কিন্তু একটা উত্তর রয়েই গেছে, সেটা হলো গাফিলতি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে টানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে কিছু কিছু গাফিলতি কিন্তু একদম প্রাণঘাতী হতে পারে, স্পেশালি যখন কিনা আপনার কাজের ওপর নির্ভর করছে অজস্র মানুষের জীবন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিভিন্ন পেশার লোকজন আছেন যাদের কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন, তার মধ্যে অন্যতম একটি পেশা হলো ড্রাইভার, সেটা গাড়ির ড্রাইভার হোক কিংবা বাসের ড্রাইভার কিংবা ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার, যাই হন না কেন তার কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন। এনারা যদি কাজে গাফিলতি দেন তাহলে তার মূল্য চোকাতে হয় অজস্র মানুষকে নিজেদের জীবন দিয়ে। কাজেই এই সমস্ত ক্ষেত্রে গাফিলতি যতটা বর্জন করা যায় ততটাই ভালো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানায় আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা!

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আবার মৌকা থাকো গাজুলে যায় কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়া।

একটা কথা আমরা মাঝে মধ্যে শুনি, জানেন, যে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু। অনেক সময় মনে হয় যে না, একদম ঠিক হচ্ছে না ব্যাপারটা। কিন্তু আমি কিন্তু কিছু কিছু ঘটনা জানি যেখানে ব্যাপারটা গাফিলতির নয়, ব্যাপারটা হলো কিছু কিছু মানুষকে, কিছু কিছু রোগীকে এমন সময় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় যখন কিনা ডক্টরের হাতেও খুব বেশি কিছু থাকে না। সেই সময় তারা চেষ্টাটা করেন বটে, কিন্তু তখন সব চেষ্টার ঊর্ধ্বে চলে গিয়েছেন সেই মানুষটি। হয়তো পেশেন্ট পার্টি দেখে মনে হতে পারে যে চিকিৎসায় গাফিলতি হচ্ছে, কিন্তু চিকিৎসার সেই সুযোগটি হয়তো সেই সময় আর থাকে না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল গাফিলতিকে নিয়ে। গাফিলতি এমন একটি জিনিস যাকে খুব ক্লোজলি রিলেট করা যেতে পারে অবহেলার সঙ্গে, কিন্তু অবহেলা আর গাফিলতির মধ্যে একটু কোথাও হলেও যেন সীমানার একটু তফাত আছে। তো এই গাফিলতিকে নিয়েই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানা আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: তোমার দেখা
1: radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

গাড়িটা টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

কাঞ্চে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো, কাঞ্চে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো, কাঞ্চে যখন আর্লি মর্নিং নাইকের জগিং।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুর্নিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্টখাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে, তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুদ্ধে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু জমে ওঠে সোম থেকে শুক্র, ঠিক এইভাবে যেভাবে এখন জমে উঠছে। তো ইউকের প্রায় 250,000 বন্ধু আপনারা যুক্ত আছেন, আর এভাবেই আমাদের প্রতিদিনের আড্ডা জমে ওঠে, আর তরতর করে আমরা কিন্তু সময়টাকে কাটিয়ে ফেলি। আর আজও শুনবো সেরকম কিছু অসাধারণ কিছু গান, আর তার পাশাপাশি আজকের একটা স্পেশাল আড্ডা কিছুক্ষণ পর। ভাবুন তো, কোনো একজন প্রিয়

বন্ধু বা প্রিয় মানুষ আপনার যদি বলে আপনাকে যে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি, আপনি তার জন্য অপেক্ষা প্রিয় মানুষ আপনার যদি বলে আপনাকে যে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি আপনি তার জন্য

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ পরের মধ্যেই আমাদের সেই সুপ্ত চাহিদা লুকিয়ে থাকে। আর যে কোনো শো, টিভি শো, রেডিও শো, যে কোনো শোয়ের মধ্যেই কিন্তু আমাদের সেই লুকিয়ে থাকা ব্যাপারটা কিন্তু জারি থাকে, এবং আমরা সেই লুকিয়ে থাকা ব্যাপারের মধ্যে আমরা অপেক্ষা করতে থাকি। যেমন ফিরে আসছি, সঙ্গে থাকুন, কিছুক্ষণ পর আবারও আড্ডা জমে উঠবে। আর এই আড্ডার মধ্যে যদি কোথাও একটা স্পেশাল কিছু ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনি সত্যিই অপেক্ষা করেন, আর এটাই স্বাভাবিক। যে কোনো ভালো কিছুর জন্য মানুষ অপেক্ষা করতে রাজি, কিন্তু যে অপেক্ষায় হয়তো কোনো রকম কোনো সময় নির্ধারিত নেই, হয়তো জানা নেই সে কবে ফিরবে, বা জানা নেই আদৌ তাদের বন্ধুত্ব থাকবে কি না, বা জানা নেই তার সঙ্গে আমার আর দেখা হবে কি না, এই যে ব্যাপারগুলো থাকে তার মধ্যেও কিন্তু গভীর কিছু অপেক্ষা লুকিয়ে থাকে। অনেক মানুষ তো থাকেন যাদের 20 বছর, 30 বছর, 50 বছর পরও দেখা হয়, তখন এই কিছুক্ষণ ব্যাপারটা কিন্তু অনেক অনেক মূল্য রাখে। যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো এবং সেই মানুষটা দেখা হলো তার প্রায় 20 বছর পর, তাহলে কি সেটার কোনো মূল্য থাকে না? নিশ্চয়ই থাকে। সেই কিছুক্ষণটা একটা অদ্ভুতভাবে হৃদয়ে গেঁথে থাকে। আমার সঙ্গে সেই মানুষটা দেখা হয়েছিল কিছুক্ষণ আগে, তারপর আর তার দেখা পাইনি, জানি না আবার কবে দেখা হবে, আদৌ তা দেখা হবে কি না, কিন্তু আজ 20 বছর পরে তার সঙ্গে আমার দেখা হলো। আমি যেন সেই মুহূর্তে আছি, তার সেই কণ্ঠটা আমার কানে ভাসছে যে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন

রেডিও বাংলাদেশ ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ ডট কম। তো কিছুক্ষণ পর এমন একটা শব্দ যার মধ্যে গভীর একটা বেদনাও লুকিয়ে থাকে, যে মানুষটা নিশ্চিত জানে যে আর কিছুক্ষণ পর তাকে একজনকে হারাতে হবে, তার যন্ত্রণা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুর যন্ত্রণার চাইতে ওই শব্দটা খুব ভয়ানক, সবথেকে বাজে শব্দ, সবথেকে খারাপ। কেন কিছুক্ষণ পর, কেন বহু বছর পর, এই কিছুক্ষণ পর ডাক্তার তখন বলে, যখন তার শেষ মুহূর্তের লাস্ট যে কথা, যে আর কিছুক্ষণ হয়তো উনি আছেন, এই যে শব্দটা মেনে নেওয়াটা খুব কঠিন। আসলে কিছু শব্দ এমন থাকে যেগুলোর সঙ্গে আমরা হয়তো মেনে নিয়ে উঠতে পারি না আজীবন, এবং সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা কেন এইভাবে এই শব্দগুলোকে আজও যত্নে লালন করে চলেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, জীবনের শেষ দিন অবধি আপনাকে লড়াই করতে হয়। হ্যাঁ, এই লড়াইটা মনের সঙ্গে, আপনার মনের সঙ্গে আপনার লড়াই, আর এই লড়াইয়ে আপনার মন যদি না জিততে পারে তাহলে যেন হেরে যাওয়া সময়কে দাবি করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন যেন মনে হয় সময়ের কাছে কোথাও আমরা হেরে গেলাম। সত্যিই তো তাই, কারোর না কারোর কাছে আমাদের হারতে হয়, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক এই সময় আমাদের আবার আড্ডা জারি থাকবে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে করে। সত্যি এমন একটা শব্দ যেখানে আমাদের থামিয়ে দেয়, আমাদের থামতে হয়, এরপর আর যাওয়া যায় না, কারণ এখানেই এই শব্দটার ইতি টানতে হয়। সত্যি আমরা বারবারই ভাবি যে আমরা হয়তো কিছু কিছুকে অতিক্রম করে অনেক দূর পৌঁছে যাব, কিন্তু হয় না। ঠিক যেরকম আজ থেকে 3-4 বছর আগে যেভাবে দুষ্টু এক ভাইরাস আমাদেরকে জব্দ করে রেখেছিল, আমরা জানতাম না যে এই কিছুক্ষণ পর শব্দটার কোনো মূল্য আছে কি না। কারণ আমাদের প্রতিটা মুহূর্তে এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আতঙ্ককে এতটাই বেশি করে আমরা ডুবে গিয়েছিলাম যেখানে আমাদের আর ভালো রাখার অবকাশটুকু পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রতি মুহূর্তে মনে হচ্ছে জীবন বড় অনিশ্চিত। সত্যিই তো তাই, জীবন সত্যিই অনিশ্চিত। আর আমার যেন মনে হয় জীবনের থেকে শব্দগুলোও আরও বেশি করে অনিশ্চিত। কোথাও না কোথাও আমাদের চলতে চলতে কিছু শব্দের প্রতি আমাদের থামতে হয়, আমাদের আটকে দিতে হয়, ঠিক যেন কম সময়ে একটা শব্দ আমাদের আটকে দেয়। তো কিছুক্ষণ পর যাই হোক না কেন, একটা জিনিস মানতেই হবে, কিছু সম্পর্কের জন্য কিছুক্ষণ পর অনেক বেশি মূল্যবান। কারণ আমরা জানি আর কিছুক্ষণ পর তার জন্মদিন, সেলিব্রেট করতে হবে। সেই মানুষটা যে আমার কাছে খুব প্রিয়, সেই মানুষটা যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটা যে একদিন আমার জন্য তার প্রাণকে সঁপে দিয়েছিল, ভাবুন তো সেই মুহূর্তটা কতটা মূল্যবান। রাত 12টা বেঁচে গেলেই তাকে আমাকে প্রথম শুভেচ্ছা বার্তা দিতে হবে, আর মাত্র কয়েক সেকেন্ড, কিছুক্ষণ পর, ভাবুন তো তার মূল্য কতটা। হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা আমাদের এই সময়কে, এই শব্দকে গুরুত্ব দিয়ে মানুষকে ভালোবাসব, আর এই ভালোবাসার মধ্যে দিয়েই আমরা একে অপরকে আরও বেঁধে বেঁধে থাকব। আড্ডা জারি থাকবে, এখন আবারও গান।

তো ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকের সঙ্গে করে। যে মানুষটা আরেকটা মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল, কিন্তু আর কিছুক্ষণ পর একটা সাইনের মাধ্যমে সব কিছু শেষ, সেই এতদিনের সম্পর্কের একটা ইতি টানবে। ভাবুন তো কতটা যন্ত্রণাদায়ক। কেন এইরকম ইতি টানার পরিমাণ কেন বাড়ছে? প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর চাহিদা, আর সেই চাহিদাকে কেন্দ্র করেই কিন্তু ভেঙে যাচ্ছে এক একটা ঘর, এক একটা সম্পর্ক, এক একটা মন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার, নিজেদের মনকে একে অপরের সঙ্গে আরও বেঁধে রাখার, মানিয়ে নেওয়ার, আবার পরিমাণ বাড়িয়ে চালিয়ে নেওয়ার পরিমাণ বারণটাই মনে হয় বেটার। আর এতেই এক একটা সম্পর্ক ভালো থাকে। আর কিছুক্ষণ পর হয়তো সেই বিচ্ছেদের কাগজগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেওয়ার পর একে অপরে আবার মিলিত হবে। কিছুক্ষণ পর একটা গাছে, যে গাছে অনেকদিন ফুল আসেনি, আজ সেই গাছে ফুল আসবে। কিছুক্ষণ পরই ফ্লাইট এসে থামবে এয়ারপোর্টে, সন্তান ঘরে ফিরবে, মা খুশি। কিছুক্ষণ পর দাদু ও দিদার 75 বছরের বিবাহ বার্ষিকী। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন radiobanglanet.com এর সঙ্গে 24/7। দেখা হচ্ছে আগামীকাল। কেমন লাগলো আজকের এই আড্ডা? 4475039657 12 তে অবশ্যই আমাকে, মানে সৌভিককে, জানাতে ভুলবেন না। জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছিঁড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712-তে। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য, এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কী ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্রও পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিউজ .com, মন যখন নিরুদ্দেশ।

আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি সেটা হলো আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ সবচাইতে বেশি বাংলাতেই কথা বলেন। আর এখন তো বাংলাভাষী মানুষরা, আমরা বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছি, তাই যে দেশেই যাওয়া হোক না কেন আমরা সেখানে গিয়ে বাঙালিদের ঠিক খুঁজে পেয়ে যাই এবং আমাদের সেই দেশের ভাষা আমরা শুনতে পাই। কিন্তু এমন একটা দ্বীপপুঞ্জ যেখানে বাসিন্দারা সবচাইতে বেশি বাংলা ভাষায় কথা বলেন, শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

জুড়িয়ে দেওয়া সবুজ, অপরূপ অনন্ত জলরাশি আর সেই নীল সমুদ্র, একটু দূরে দূরেই ছোট ছোট দ্বীপ, আর সেই সব দ্বীপ মিলেই দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে দ্বীপপুঞ্জের কথা বলছি, সেখানকার মানুষরা সবচেয়ে বেশি কথা বলেন বাংলা ভাষাতে। শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, সেখানকার মানুষরা বাংলা ভাষাতেই সবচাইতে বেশি কথা বলেন। এছাড়াও যদিও সেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও লোকজন কথা বলেন, কিন্তু বাংলা ভাষায় কথা বলেন সবচাইতে বেশি। তাই সেখানে যারা বেড়াতে যান, তার মধ্যে যখন বাঙালিরা বেড়াতে যান, সেখানে গিয়ে যখন বাংলাতে কথা বলতে পারেন, তাদের কিন্তু ভীষণ আনন্দ হয়। আর সেই যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অপরূপ অনন্ত জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সমাহারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেই যে দ্বীপপুঞ্জ যেখানে হয়তো অনেকেরই মনে হবে যে সেখানকার মানুষ বোধহয় সবচেয়ে বেশি আন্দামানিস বা নিকোবারিস ভাষায় কথা বলেন, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি সেখানে উঠে আসে এই দ্বীপপুঞ্জের কথা, যেখানকার মানুষ সবচেয়ে বেশি বাংলা ভাষাতেই কথা বলেন, তারপরে হিন্দিতেও কথা বলেন। এছাড়া যেহেতু দক্ষিণ ভারতের খুব কাছে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তাই সেখান থেকেও বহু মানুষ এখানে রুজি রোজগারের জন্য এসেছেন এবং তাই সেখানে দক্ষিণ ভারতীয় ভাষাগুলিও শোনা যায়। আর এই যে বহু মানুষ এখানে রয়েছেন যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন, যার জন্য প্রতি বছর যে বহু সংখ্যক পর্যটক এখানে ভিড় করেন সারা বিশ্ব থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেই অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য পর্যটকরা ভিড় করেন। আর সেখানে যখন বাঙালিরা বেড়াতে যান তখন কিন্তু তাদের ভীষণ মজা লাগে, এইটা ভেবে যে সেখানে তাদের ভাষার সমস্যায় খুব একটা পড়তে হচ্ছে না, কারণ সেখানে বহু সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমাদের এই বাংলা ভাষা নিয়ে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে গর্বিত। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্বেগ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের গর্ব। তাই বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা কিন্তু সারাক্ষণ তারা চালিয়ে যান। আর সেই বাংলা ভাষা নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন একটা দ্বীপপুঞ্জের কথা বলছি যেখানকার বেশিরভাগ সংখ্যক মানুষই কথা বলেন বাংলা ভাষায়। শুনতে অবাক লাগলেও সেটা কিন্তু ঠিক, কারণ সেখানকার মানুষ বেশিরভাগ কিন্তু বাংলা ভাষাতেই কথা বলেন, আর সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা এই যে বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষার চর্চার কথা বলছি, সেখানে সত্যি সত্যিই কিন্তু বাঙালি যেখানেই থাকুন না কেন, প্রবাসী যে বাঙালিরা তারা কিন্তু নিজেদের একটা গ্রুপ তৈরি করেন, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এবং সেখানে নিয়মিত তারা বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা করে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা, সেখানে বাংলা কবিতা গান নাটকের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে সেই বাংলার যে স্বাদ সেটা এনে দেবার বা সেই যে একটা ফ্লেভার সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেন। আর তার সঙ্গে বাঙালির যে নিজস্ব খাওয়া দাওয়া, সেই যে নানা রকমের বাঙালি পদ, সেটাও কিন্তু তারা নিয়মিত সেই ব্যবস্থাটাও রাখেন। আর সেইভাবেই বাঙালি যেখানেই থাকুন না কেন তার সেই বাংলা ভাষাকে তারা বাঁচিয়ে রাখবে। আমাদের আজকের এই আড্ডা যাই থাকবে, তবে এখন শুনবো গান, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সহ

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। আমরা বাঙালিরা তো ভীষণ গর্ববোধ করি আমাদের ভাষাকে নিয়ে, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আর সেই জন্য আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের এই ভাষার চর্চাটা কিন্তু আমরা ঠিক করি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পরের প্রজন্মের কাছেও কিন্তু আমরা সেই ভাষা, সেই সংস্কৃতিকে আমরা যাতে তারা ধরে রাখতে পারে সেজন্য তাদের সেইভাবেই কিন্তু আমরা তৈরি করি। আর সেখানেই উঠে এলো আমাদের আজকে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা, যেখানকার বেশিরভাগ মানুষ কথা বলেন বাংলা ভাষায়, এত বাঙালি রয়েছেন সেখানে। আর এই যে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি, আর এইভাবে গল্প করতে করতে কিন্তু আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে আমাদের সপ্তম ঋতু নিয়ে, অর্থাৎ গাফিলতি। গাফিলতি এমন একটি জিনিস যেটা কি না বলতে গেলে ওই কোনো কিছুকে আমরা অবহেলা করতে পারি আর কি, কিন্তু অবহেলাও ঠিক পুরোপুরি ব্যাপারটা নয়। গাফিলতি এমন একটা জিনিস, এমন একটা কমপ্লিসেন্সি যে ব্যাপারটা হয়েই যাবে, টেকেন ফর গ্রান্টেড, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি টাইপের কন্ডিশন। তো এই জগা খিচুড়িটাকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে, অর্থাৎ এই গাফিলতিকে নিয়েই, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: গাফিলতি এমন একটি জিনিস যার জন্য যে কত কিছু ভেস্তে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো সম্পর্ক। আগে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, স্পেশালি সেটা যদি প্রেমের সম্পর্ক হয়। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছেডা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতি নিয়ে। তো এই গাফিলতি এমন একটি জিনিস যেটা কিন্তু প্রেমের অন্যতম একটি শত্রু। জানেন না, আমার এক বন্ধুর কথা বলি, তার 5 বছরের পুরনো প্রেম কিন্তু ভেঙে গেল। তার কারণটা কিছুই নয়, তার কারণটা হচ্ছে আমার বন্ধুর গাফিলতি। সে পুরোপুরি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল সেই মেয়েটিকে, অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে, আর তার প্রতি কোনো রকম মানে কি বলবো রেসপন্সিবিলিটি তো দূরের কথা, কোনো কিছুই পালন করতেই চাইতো না আর কি। আলটিমেটলি কে আর এভাবে থাকবে বলুন তো? এই গাফিলতি ব্যাপারটা যেন আপনাদের সম্পর্কেও না আসে, তাহলে কিন্তু সমূহ বিপদ, বুঝলেন তো? রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গাফিলতিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কাজে গাফিলতি অল্প বিস্তর আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এ বিষয়ে সুনাম বা দুর্নাম যাই বলুন না কেন, সব থেকে বেশি কিন্তু সরকারি কর্মচারী, স্পেশালি কেরানিদের। তো এরকমই একটি অদ্ভুত ছোট গল্প আছে সরকারি কেরানিকে নিয়ে। গল্পটা হচ্ছে এরকম যে এক কেরানি বাবুকে অফিসের বড়বাবু রেখেছেন সরকারি অফিস। তো কেরানি বাবু গেছেন এবং গিয়ে যারপন্নাই হাঁই তুলছেন আর কি। তো এবার বড়বাবু জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার এত হাঁই তুলছেন। তখন কেরানি বাবু বলেছিলেন আর বলবেন না, কালকে রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। সেই কথা শুনে বড়বাবু অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাড়িতেও ঘুমান? এখন এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো? কিন্তু উত্তরটা যাই হোক না কেন, তার সাবলাইন কিন্তু একটা উত্তর রয়েই গেছে, সেটা হলো গাফিলতি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে কিছু কিছু গাফিলতি কিন্তু একদম প্রাণঘাতী হতে পারে, স্পেশালি যখন কিনা আপনার কাজের ওপর নির্ভর করছে অজস্র মানুষের জীবন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিভিন্ন পেশার লোকজন আছেন যাদের কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন, তার মধ্যে অন্যতম একটি পেশা হলো ড্রাইভার, সেটা গাড়ির ড্রাইভার হোক কিংবা বাসের ড্রাইভার কিংবা ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার, যাই হন না কেন তার কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন। এনারা যদি কাজে গাফিলতি দেন তাহলে তার মূল্য চোকাতে হয় অজস্র মানুষকে নিজেদের জীবন দিয়ে। কাজেই এই সমস্ত ক্ষেত্রে গাফিলতি যতটা বর্জন করা যায় ততটাই ভালো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানায় আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: বউ কথা কইব না আমি, কি বউ যে কথা কইব, যা পালা। গৃহস্থের খোকা হোক, নেকা দূর হোক, কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলে আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়।

একটা কথা আমরা মাঝে মধ্যে শুনি, জানেন, যে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু। অনেক সময় মনে হয় যে না, একদম ঠিক হচ্ছে না ব্যাপারটা। কিন্তু আমি কিন্তু কিছু কিছু ঘটনা জানি যেখানে ব্যাপারটা গাফিলতির নয়। ব্যাপারটা হলো কিছু কিছু মানুষকে, কিছু কিছু রোগীকে এমন সময় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় যখন কিনা ডক্টরের হাতেও খুব বেশি কিছু থাকে না। সেই সময় তারা চেষ্টাটা করেন বটে, কিন্তু তখন সব চেষ্টার ঊর্ধ্বে চলে গিয়েছেন সেই মানুষটি। হয়তো পেশেন্ট পার্টি দেখে মনে হতে পারে যে চিকিৎসায় গাফিলতি হচ্ছে, কিন্তু চিকিৎসার সেই সুযোগটি হয়তো সেই সময় আর থাকে না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল গাফিলতিকে নিয়ে। গাফিলতি এমন একটি জিনিস যাকে খুব ক্লোজলি রিলেট করা যেতে পারে অবহেলার সঙ্গে, কিন্তু অবহেলা আর গাফিলতির মধ্যে একটু কোথাও হলেও যেন সীমানার একটু তফাত আছে। তো এই গাফিলতিকে নিয়েই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানা আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: তোমার দেখা
1: radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

0: বেদান্তে চালে দিন কাল, বেদান্তে চালে দিন কাল।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুর্নিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্ট খাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না, আমি থাকব আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে, তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুদ্ধ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু জমে ওঠে সোম থেকে শুক্র, ঠিক এইভাবে যেভাবে এখন জমে উঠছে। তো ইউকের প্রায় 250,000 বন্ধু আপনারা যুক্ত আছেন, আর এভাবেই আমাদের প্রতিদিনের আড্ডা জমে ওঠে, আর তরতর করে আমরা কিন্তু সময়টাকে কাটিয়ে ফেলি। আর আজও শুনবো সেরকম কিছু অসাধারণ কিছু গান, আর তার পাশাপাশি আজকের একটা স্পেশাল আড্ডা। কিছুক্ষণ পর ভাবুন তো, কোনো একজন প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ আপনার যদি বলে আপনাকে যে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি, আপনি তার জন্য অপেক্ষা করেন কি না? সত্যিই করেন, এবং এটাই স্বাভাবিক। যে কোনো প্রিয়জনের জন্য যে কোনো মানুষ অপেক্ষা করতে রাজি আজীবন। আর সেই অপেক্ষায় যদি কোথাও ভেসে আসা কণ্ঠ বলে ওঠে কিছুক্ষণ পরই আমি তোকে ফোন করছি, সেই অপেক্ষাটা যতক্ষণ না ফোন না আসে ততক্ষণ পর্যন্ত জারি থাকে। আমাদের আড্ডাও আজকে কিছুক্ষণ পর বলবো আরও অনেক কিছু, তাই সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে সৌভিকের সঙ্গে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ পরের মধ্যেই আমাদের সেই সুপ্ত চাহিদা লুকিয়ে থাকে। আর যে কোনো শো, টিভি শো, রেডিও শো, যে কোনো শোয়ের মধ্যেই কিন্তু আমাদের সেই লুকিয়ে থাকা ব্যাপারটা কিন্তু জারি থাকে, এবং আমরা সেই লুকিয়ে থাকা ব্যাপারের মধ্যে আমরা অপেক্ষা করতে থাকি। যেমন ফিরে আসছি, সঙ্গে থাকুন, কিছুক্ষণ পর আবারও আড্ডা জমে উঠবে। আর এই আড্ডার মধ্যে যদি কোথাও একটা স্পেশাল কিছু ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনি সত্যিই অপেক্ষা করেন, আর এটাই স্বাভাবিক। যে কোনো ভালো কিছুর জন্য মানুষ অপেক্ষা করতে রাজি, কিন্তু যে অপেক্ষায় হয়তো কোনো রকম কোনো সময় নির্ধারিত নেই, হয়তো জানা নেই সে কবে ফিরবে, বা জানা নেই আদৌ তাদের বন্ধুত্ব থাকবে কি না, বা জানা নেই তার সঙ্গে আমার আর দেখা হবে কি না, এই যে ব্যাপারগুলো থাকে তার মধ্যেও কিন্তু গভীর কিছু অপেক্ষা লুকিয়ে থাকে। অনেক মানুষ তো থাকেন যাদের 20 বছর, 30 বছর, 50 বছর পরও দেখা হয়, তখন এই কিছুক্ষণ ব্যাপারটা কিন্তু অনেক অনেক মূল্য রাখে। যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো এবং সেই মানুষটা দেখা হলো তার প্রায় 20 বছর পর, তাহলে কি সেটার কোনো মূল্য থাকে না? নিশ্চয়ই থাকে। সেই কিছুক্ষণটা একটা অদ্ভুতভাবে হৃদয়ে গেঁথে থাকে। আমার সঙ্গে সেই মানুষটা দেখা হয়েছিল কিছুক্ষণ আগে, তারপর আর তার দেখা পাইনি, জানি না আবার কবে দেখা হবে, আদৌ তা দেখা হবে কি না, কিন্তু আজ 20 বছর পরে তার সঙ্গে আমার দেখা হলো। আমি যেন সেই মুহূর্তে আছি, তার সেই কণ্ঠটা আমার কানে ভাসছে যে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানে ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে ডট কম। তো কিছুক্ষণ পর এমন একটা শব্দ যার মধ্যে গভীর একটা বেদনাও লুকিয়ে থাকে, যে মানুষটা নিশ্চিত জানে যে আর কিছুক্ষণ পর তাকে একজনকে হারাতে হবে, তার যন্ত্রণা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুর যন্ত্রণার চাইতে ওই শব্দটা খুব ভয়ানক, সবথেকে বাজে শব্দ, সবথেকে খারাপ। কেন কিছুক্ষণ পর, কেন বহু বছর পর, এই কিছুক্ষণ পর ডাক্তার তখন বলে, যখন তার শেষ মুহূর্তের লাস্ট যে কথা, যে আর কিছুক্ষণ হয়তো উনি আছেন, এই যে শব্দটা মেনে নেওয়াটা খুব কঠিন। আসলে কিছু শব্দ এমন থাকে যেগুলোর সঙ্গে আমরা হয়তো মেনে নিয়ে উঠতে পারি না আজীবন, এবং সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা কেন এইভাবে এই শব্দগুলোকে আজও যত্নে লালন করে চলেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, জীবনের শেষ দিন অবধি আপনাকে লড়াই করতে হয়। হ্যাঁ, এই লড়াইটা মনের সঙ্গে, আপনার মনের সঙ্গে আপনার লড়াই, আর এই লড়াইয়ে আপনার মন যদি না জিততে পারে তাহলে যেন হেরে যাওয়া সময় কে দাবি করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন যেন মনে হয় সময়ের কাছে কোথাও আমরা হেরে গেলাম। সত্যিই তো তাই, কারোর না কারোর কাছে আমাদের হারতে হয়, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক এই সময় আমাদের আবার আড্ডা স্টার্ট থাকবে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে করে। সত্যি এমন একটা শব্দ যেখানে আমাদের থামিয়ে দেয়, আমাদের থামতে হয়, এরপর আর যাওয়া যায় না, কারণ এখানেই এই শব্দটার ইতি টানতে হয়। সত্যি আমরা বারবারই ভাবি যে আমরা হয়তো কিছু কিছুকে অতিক্রম করে অনেক দূর পৌঁছে যাব, কিন্তু হয় না। ঠিক যেরকম আজ থেকে 3-4 বছর আগে যেভাবে দুষ্টু এক ভাইরাস আমাদেরকে জব্দ করে রেখেছিল, আমরা জানতাম না যে এই কিছুক্ষণ পর শব্দটার কোনো মূল্য আছে কিনা। কারণ আমাদের প্রতিটা মুহূর্তে এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আতঙ্ককে এতটাই বেশি করে আমরা ডুবে গিয়েছিলাম যেখানে আমাদের আর ভালো রাখার অবকাশটুকু পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রতি মুহূর্তে মনে হচ্ছে জীবন বড় অনিশ্চিত। সত্যিই তো তাই, জীবন সত্যিই অনিশ্চিত। আর আমার যেন মনে হয় জীবনের থেকে শব্দগুলোও আরও বেশি করে অনিশ্চিত। কোথাও না কোথাও আমাদের চলতে চলতে কিছু শব্দের প্রতি আমাদের থামতে হয়, আমাদের আটকে দিতে হয়। ঠিক যেন কম সময়ে একটা শব্দ আমাদের আটকে দেয়। তো কিছুক্ষণ পর যাই হোক না কেন, একটা জিনিস মানতেই হবে, কিছু সম্পর্কের জন্য কিছুক্ষণ পর অনেক বেশি মূল্যবান। কারণ আমরা জানি আর কিছুক্ষণ পর তার জন্মদিন, সেলিব্রেট করতে হবে। সেই মানুষটা যে আমার কাছে খুব প্রিয়, সেই মানুষটা যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটা যে একদিন আমার জন্য তার প্রাণকে সঁপে দিয়েছিল, ভাবুন তো সেই মুহূর্তটা কতটা মূল্যবান। রাত 12টা বেঁচে গেলেই তাকে আমাকে প্রথম শুভেচ্ছা বার্তা দিতে হবে, আর মাত্র কয়েক সেকেন্ড, কিছুক্ষণ পর, ভাবুন তো তার মূল্য কতটা। হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা আমাদের এই সময়কে, এই শব্দকে গুরুত্ব দিয়ে মানুষকে ভালোবাসব, আর এই ভালোবাসার মধ্যে দিয়েই আমরা একে অপরকে আরও বেঁধে বেঁধে থাকব। আড্ডা জারি থাকবে, এখন আবারও গান।

তো ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকের সঙ্গে করে। যে মানুষটা আরেকটা মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল কিন্তু আর কিছুক্ষণ পর একটা সাইনের মাধ্যমে সব কিছু শেষ, সেই এতদিনের সম্পর্কের একটা ইতি টানবে। ভাবুন তো কতটা যন্ত্রণাদায়ক। কেন এইরকম ইতি টানার পরিমাণ কেন বাড়ছে? প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর চাহিদা, আর সেই চাহিদাকে কেন্দ্র করেই কিন্তু ভেঙে যাচ্ছে এক একটা ঘর, এক একটা সম্পর্ক, এক একটা মন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার, নিজেদের মনকে একে অপরের সঙ্গে আরও বেঁধে রাখার, মানিয়ে নেওয়ার, খাওয়ার পরিমাণ বাড়িয়ে চালিয়ে নেওয়ার পরিমাণ বাড়ানোটাই মনে হয় বেটার। আর এতেই এক একটা সম্পর্ক ভালো থাকে। আর কিছুক্ষণ পর হয়তো সেই বিচ্ছেদের কাগজগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেওয়ার পর একে অপরে আবার মিলিত হবে। কিছুক্ষণ পর একটা গাছে, যে গাছে অনেকদিন ফুল আসেনি, আজ সেই গাছে ফুল আসবে। কিছুক্ষণ পরই ফ্লাইট এসে থামবে এয়ারপোর্টে, সন্তান ঘরে ফিরবে, মা খুশি। কিছুক্ষণ পর দাদু ও দিদার 75 বছরের বিবাহবার্ষিকী। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন রেডিও বাংলানেট .com এর সঙ্গে 24/7। দেখা হচ্ছে আগামীকাল। কেমন লাগলো আজকের এই আড্ডা? 4474-3963-5712 অবশ্যই আমাকে, মানে সৌভিককে, জানাতে ভুলবেন না। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ, আমি

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান। ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছেড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কি ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্র পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা, +447503965712। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.com, মন যখন নিরুদ্দেশ।

আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি সেটা হলো আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ সবচাইতে বেশি বাংলাতেই কথা বলেন। আর এখন তো বাংলাভাষী মানুষরা, আমরা বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছি, তাই যে দেশেই যাওয়া হোক না কেন আমরা সেখানে গিয়ে বাঙালিদের ঠিক খুঁজে পেয়ে যাই এবং আমাদের সেই দেশের ভাষা আমরা শুনতে পাই। কিন্তু এমন একটা দ্বীপপুঞ্জ যেখানে বাসিন্দারা সবচাইতে বেশি বাংলা ভাষায় কথা বলেন, শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

জুড়িয়ে দেওয়া সবুজ, অপরূপ অনন্ত জলরাশি আর সেই নীল সমুদ্র, একটু দূরে দূরেই ছোট ছোট দ্বীপ, আর সেই সব দ্বীপ মিলেই দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে দ্বীপপুঞ্জের কথা বলছি, সেখানকার মানুষরা সবচেয়ে বেশি কথা বলেন বাংলা ভাষাতে। শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, সেখানকার মানুষরা বাংলা ভাষাতেই সবচাইতে বেশি কথা বলেন। এছাড়াও যদিও সেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও লোকজন কথা বলেন, কিন্তু বাংলা ভাষায় কথা বলেন সবচাইতে বেশি। তাই সেখানে যারা বেড়াতে যান, তার মধ্যে যখন বাঙালিরা বেড়াতে যান, সেখানে গিয়ে যখন বাংলাতে কথা বলতে পারেন, তাদের কিন্তু ভীষণ আনন্দ হয়। আর সেই যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অপরূপ অনন্ত জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সমাহারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেই যে দ্বীপপুঞ্জ, যেখানে হয়তো অনেকেরই মনে হবে যে সেখানকার মানুষ বোধহয় সবচেয়ে বেশি আন্দামানিস বা নিকোবারিস ভাষায় কথা বলেন, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসে এই দ্বীপপুঞ্জের কথা, যেখানকার মানুষ সবচেয়ে বেশি বাংলা ভাষাতেই কথা বলেন, তারপরে হিন্দিতেও কথা বলেন। এছাড়া যেহেতু দক্ষিণ ভারতের খুব কাছে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তাই সেখান থেকেও বহু মানুষ এখানে রুজি রোজগারের জন্য এসেছেন, এবং তাই সেখানে দক্ষিণ ভারতীয় ভাষাগুলিও শোনা যায়। আর এই যে বহু মানুষ এখানে রয়েছেন যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন, যার জন্য প্রতি বছর যে বহু সংখ্যক পর্যটক এখানে ভিড় করেন, সারা বিশ্ব থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেই অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য পর্যটকরা ভিড় করেন। আর সেখানে যখন বাঙালিরা বেড়াতে যান, তখন কিন্তু তাদের ভীষণ মজা লাগে এইটা ভেবে যে সেখানে তাদের ভাষার সমস্যায় খুব একটা পড়তে হচ্ছে না, কারণ সেখানে বহু সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমাদের এই বাংলা ভাষা নিয়ে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে গর্বিত। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্বেগ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের গর্ব। তাই বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা কিন্তু সারাক্ষণ তারা চালিয়ে যান। আর সেই বাংলা ভাষা নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন একটা দ্বীপপুঞ্জের কথা বলছি যেখানকার বেশিরভাগ সংখ্যক মানুষই কথা বলেন বাংলা ভাষায়। শুনতে অবাক লাগলেও সেটা কিন্তু ঠিক, কারণ সেখানকার মানুষ বেশিরভাগ কিন্তু বাংলা ভাষাতেই কথা বলেন, আর সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা এই যে বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষার চর্চার কথা বলছি, সেখানে সত্যি সত্যিই কিন্তু বাঙালি যেখানেই থাকুন না কেন, প্রবাসী যে বাঙালিরা তারা কিন্তু নিজেদের একটা গ্রুপ তৈরি করেন, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এবং সেখানে নিয়মিত তারা বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা করে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা, সেখানে বাংলা কবিতা গান নাটকের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে সেই বাংলার যে স্বাদ সেটা এনে দেবার বা সেই যে একটা ফ্লেভার সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেন। আর তার সঙ্গে বাঙালির যে নিজস্ব খাওয়া দাওয়া, সেই যে নানা রকমের বাঙালি পদ, সেটাও কিন্তু তারা নিয়মিত সেই ব্যবস্থাটাও রাখেন। আর সেইভাবে বাঙালি যেখানেই থাকুন না কেন তার সেই বাংলা ভাষাকে তারা বাঁচিয়ে রাখবে। আমাদের আজকের এই আড্ডা যাই থাকবে, তবে এখন শুনবো গান, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির শহর।

গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। আমরা বাঙালিরা তো ভীষণ গর্ববোধ করি আমাদের ভাষাকে নিয়ে, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আর সেই জন্য আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের এই ভাষার চর্চাটা কিন্তু আমরা ঠিক করি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পরের প্রজন্মের কাছেও কিন্তু আমরা সেই ভাষা, সেই সংস্কৃতিকে আমরা যাতে তারা ধরে রাখতে পারে সেজন্য তাদের সেইভাবেই কিন্তু আমরা তৈরি করি। আর সেখানেই উঠে এলো আমাদের আজকে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা, যেখানকার বেশিরভাগ মানুষ কথা বলেন বাংলা ভাষায়, এত বাঙালি রয়েছেন সেখানে। আর এই যে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি, আর এইভাবে গল্প করতে করতে কিন্তু আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল

0: ভালোবাসা দিস।
1: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
2: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
3: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা জানি আমাদের ষড়রিপু বর্তমান, অর্থাৎ ছটা বেসিক শত্রু আমাদের, কিন্তু তার বাইরে কিন্তু আমার মনে হয় আরও একটি রিপু আছে, সেটি হলো গাফিলতি। আগে হ্যাঁ হ্যাঁ গাফিলতি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে আমাদের সপ্তম ঋতু নিয়ে, অর্থাৎ গাফিলতি। গাফিলতি এমন একটি জিনিস যেটা কি না বলতে গেলে ওই কোনো কিছুকে আমরা অবহেলা করতে পারি আর কি, কিন্তু অবহেলাও ঠিক পুরোপুরি ব্যাপারটা নয়। গাফিলতি এমন একটা জিনিস, এমন একটা কমপ্লিসেন্সি যে ব্যাপারটা হয়েই যাবে, টেকেন ফর গ্রান্টেড, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি টাইপের কন্ডিশন। তো এই জগা খিচুড়িটাকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে, অর্থাৎ এই গাফিলতিকে নিয়েই, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না।

0: পাশিটা ঢেক পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে বেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না আইবার পাশ গিয়ে রোম থাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।
1: গাফিলতি এমন একটি জিনিস যার জন্য যে কত কিছু ভেস্তে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো সম্পর্ক। আগে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, স্পেশালি সেটা যদি প্রেমের সম্পর্ক হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতি নিয়ে। তো এই গাফিলতি এমন একটি জিনিস যেটা কিন্তু প্রেমের অন্যতম একটি শত্রু। জানেন না, আমার এক বন্ধুর কথা বলি, তার 5 বছরের পুরনো প্রেম কিন্তু ভেঙে গেল। তার কারণটা কিছুই নয়, তার কারণটা হচ্ছে আমার বন্ধুর গাফিলতি। সে পুরোপুরি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল সেই মেয়েটিকে, অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে, আর তার প্রতি কোনোরকম মানে কি বলবো রেসপন্সিবিলিটি তো দূরের কথা, কোনো কিছুই পালন করতেই চাইতো না আর কি। আলটিমেটলি কে আর এভাবে থাকবে বলুন তো? এই গাফিলতি ব্যাপারটা যেন আপনাদের সম্পর্কেও না আসে, তাহলে কিন্তু সমূহ বিপদ, বুঝলেন তো? রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গাফিলতিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কাজে গাফিলতি অল্প বিস্তর আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এ বিষয়ে সুনাম বা দুর্নাম যাই বলুন না কেন, সব থেকে বেশি কিন্তু সরকারি কর্মচারী, স্পেশালি কেরানিদের। তো এরকমই একটি অদ্ভুত ছোট গল্প আছে সরকারি কেরানিকে নিয়ে। গল্পটা হচ্ছে এরকম যে এক কেরানি বাবুকে অফিসের বড়বাবু রেখেছেন সরকারি অফিস। তো কেরানি বাবু গেছেন এবং গিয়ে যারপণ্যায় হাঁই তুলছেন আর কি। তো এবার বড়বাবু জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার এত হাঁই তুলছেন। তখন কেরানি বাবু বলেছিলেন আর বলবেন না, কালকে রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। সেই কথা শুনে বড়বাবু অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাড়িতেও ঘুমান? এখন এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো। কিন্তু উত্তরটা যাই হোক না কেন, তার সাবলাইন কিন্তু একটা উত্তর রয়েই গেছে, সেটা হলো গাফিলতি। তো রেডিও বাংলা নেই ডটকমে আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে টানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে কিছু কিছু গাফিলতি কিন্তু একদম প্রাণঘাতী হতে পারে, স্পেশালি যখন কিনা আপনার কাজের ওপর নির্ভর করছে অজস্র মানুষের জীবন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিভিন্ন পেশার লোকজন আছেন যাদের কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন, তার মধ্যে অন্যতম একটি পেশা হলো ড্রাইভার, সেটা গাড়ির ড্রাইভার হোক কিংবা বাসের ড্রাইভার কিংবা ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার, যাই হন না কেন তার কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন। এনারা যদি কাজে গাফিলতি দেন তাহলে তার মূল্য চোকাতে হয় অজস্র মানুষকে নিজেদের জীবন দিয়ে। কাজেই এই সমস্ত ক্ষেত্রে গাফিলতি যতটা বর্জন করা যায় ততটাই ভালো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানায় আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি জ্বালা!

చూక్కలు బుయ్యకలు ఆములు সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বিহার।

আমার বোকা থাকা গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

একটা কথা আমরা মাঝে মধ্যে শুনি জানেন, যে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু। অনেক সময় মনে হয় যে না, একদম ঠিক হচ্ছে না ব্যাপারটা। কিন্তু আমি কিন্তু কিছু কিছু ঘটনা জানি যেখানে ব্যাপারটা গাফিলতির নয়, ব্যাপারটা হলো কিছু কিছু মানুষকে, কিছু কিছু রোগীকে এমন সময় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তখন কি না ডক্টরের হাতেও খুব বেশি কিছু থাকে না। সেই সময় তারা চেষ্টাটা করেন বটে, কিন্তু তখন সব চেষ্টার ঊর্ধ্বে চলে গিয়েছেন সেই মানুষটি। হয়তো পেশেন্ট পার্টি দেখে মনে হতে পারে যে চিকিৎসায় গাফিলতি হচ্ছে, কিন্তু চিকিৎসার সেই সুযোগটি হয়তো সেই সময় আর থাকে না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল গাফিলতিকে নিয়ে। গাফিলতি এমন একটি জিনিস যাকে খুব ক্লোজলি রিলেট করা যেতে পারে অবহেলার সঙ্গে, কিন্তু অবহেলা আর গাফিলতির মধ্যে একটু কোথাও হলেও যেন সীমানার একটু তফাত আছে। তো এই গাফিলতিকে নিয়েই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানা আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: তোমার দেখা
1: রেডিও বাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

গাড়িটা টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো, টানছে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো, টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং।

0: ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন। কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

0: ভেদে চালে দিন কাল, ভেদালতে চালে দিন কাল।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুড়ি নিমিষ।

ফ্রেন্ডলির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্ট খাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন যখন নিরত।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু জমে ওঠে সোম থেকে শুক্র, ঠিক এইভাবে যেভাবে এখন জমে উঠছে। তো ইউকের প্রায় 250,000 বন্ধু আপনারা যুক্ত আছেন, আর এভাবেই আমাদের প্রতিদিনের আড্ডা জমে ওঠে, আর তরতর করে আমরা কিন্তু সময়টাকে কাটিয়ে ফেলি। আর আজও শুনবো সেরকম কিছু অসাধারণ কিছু গান, আর তার পাশাপাশি আজকের একটা স্পেশাল আড্ডা। কিছুক্ষণ পর ভাবুন তো, কোনো একজন প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ আপনার যদি বলে আপনাকে যে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি, আপনি তার জন্য অপেক্ষা করেন কি না? সত্যিই করেন, এবং এটাই স্বাভাবিক। যে কোনো প্রিয়জনের জন্য যে কোনো মানুষ অপেক্ষা করতে রাজি আজীবন। আর সেই অপেক্ষায় যদি কোথাও ভেসে আসা কণ্ঠ বলে ওঠে কিছুক্ষণ পরই আমি তোকে ফোন করছি, সেই অপেক্ষাটা যতক্ষণ না ফোন না আসে ততক্ষণ পর্যন্ত জারি থাকে। আমাদের আড্ডাও আজকে কিছুক্ষণ পর বলবো আরও অনেক কিছু, তাই সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে সৌভিকের সঙ্গে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ পরের মধ্যেই আমাদের সেই সুপ্ত চাহিদা লুকিয়ে থাকে। আর যে কোনো শো, টিভি শো, রেডিও শো, যে কোনো শোয়ের মধ্যেই কিন্তু আমাদের সেই লুকিয়ে থাকা ব্যাপারটা কিন্তু জারি থাকে, এবং আমরা সেই লুকিয়ে থাকা ব্যাপারের মধ্যে আমরা অপেক্ষা করতে থাকি। যেমন ফিরে আসছি, সঙ্গে থাকুন, কিছুক্ষণ পর আবারও আড্ডা জমে উঠবে। আর এই আড্ডার মধ্যে যদি কোথাও একটা স্পেশাল কিছু ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনি সত্যি অপেক্ষা করেন, আর এটাই স্বাভাবিক। যে কোনো ভালো কিছুর জন্য মানুষ অপেক্ষা করতে রাজি, কিন্তু যে অপেক্ষায় হয়তো কোনো রকম কোনো সময় নির্ধারিত নেই, হয়তো জানা নেই সে কবে ফিরবে, বা জানা নেই আদৌ তাদের বন্ধুত্ব থাকবে কি না, বা জানা নেই তার সঙ্গে আমার আর দেখা হবে কি না, এই যে ব্যাপারগুলো থাকে তার মধ্যেও কিন্তু গভীর কিছু অপেক্ষা লুকিয়ে থাকে। অনেক মানুষ তো থাকেন যাদের 20 বছর, 30 বছর, 50 বছর পরও দেখা হয়, তখন এই কিছুক্ষণ ব্যাপারটা কিন্তু অনেক অনেক মূল্য রাখে। যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো এবং সেই মানুষটা দেখা হলো তার প্রায় 20 বছর পর, তাহলে কি সেটার কোনো মূল্য থাকে না? নিশ্চয়ই থাকে। সেই কিছুক্ষণটা একটা অদ্ভুতভাবে হৃদয়ে গেঁথে থাকে। আমার সঙ্গে সেই মানুষটা দেখা হয়েছিল কিছুক্ষণ আগে, তারপর আর তার দেখা পাইনি, জানি না আবার কবে দেখা হবে, আদৌ তা দেখা হবে কি না, কিন্তু আজ 20 বছর পরে তার সঙ্গে আমার দেখা হলো। আমি যেন সেই মুহূর্তে আছি, তার সেই কণ্ঠটা আমার কানে ভাসছে যে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। তো কিছুক্ষণ পর এমন একটা শব্দ যার মধ্যে গভীর একটা বেদনাও লুকিয়ে থাকে, যে মানুষটা নিশ্চিত জানে যে আর কিছুক্ষণ পর তাকে একজনকে হারাতে হবে। তার যন্ত্রণা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুর যন্ত্রণার চাইতে ওই শব্দটা খুব ভয়ানক, সবথেকে বাজে শব্দ, সবথেকে খারাপ। কেন কিছুক্ষণ পর, কেন বহু বছর পর, এই কিছুক্ষণ পর ডাক্তার তখন বলে, যখন তার শেষ মুহূর্তের লাস্ট যে কথা, যে আর কিছুক্ষণ হয়তো উনি আছেন, এই যে শব্দটা মেনে নেওয়াটা খুব কঠিন। আসলে কিছু শব্দ এমন থাকে যেগুলোর সঙ্গে আমরা হয়তো মেনে নিয়ে উঠতে পারি না আজীবন, এবং সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা কেন এইভাবে এই শব্দগুলোকে আজও যত্নে লালন করে চলেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, জীবনের শেষ দিন অবধি আপনাকে লড়াই করতে হয়। হ্যাঁ, এই লড়াইটা মনের সঙ্গে, আপনার মনের সঙ্গে আপনার লড়াই। আর এই লড়াইয়ে আপনার মন যদি না জিততে পারে, তাহলে যেন হেরে যাওয়া সময় কে দাবি করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার যখন জবাব দিয়ে দেয়, তখন যেন মনে হয় সময়ের কাছে কোথাও আমরা হেরে গেলাম। সত্যিই তো তাই, কারোর না কারোর কাছে আমাদের হারতে হয়, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক এই সময় আমাদের আবার আড্ডা স্টার্ট থাকবে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে করে। সত্যি এমন একটা শব্দ যেখানে আমাদের থামিয়ে দেয়, আমাদের থামতে হয়, এরপর আর যাওয়া যায় না, কারণ এখানেই এই শব্দটার ইতি টানতে হয়। সত্যি আমরা বারবারই ভাবি যে আমরা হয়তো কিছু কিছুকে অতিক্রম করে অনেক দূর পৌঁছে যাব, কিন্তু হয় না। ঠিক যেরকম আজ থেকে 3-4 বছর আগে যেভাবে দুষ্টু এক ভাইরাস আমাদেরকে জব্দ করে রেখেছিল, আমরা জানতাম না যে এই কিছুক্ষণ পর শব্দটার কোনো মূল্য আছে কি না। কারণ আমাদের প্রতিটা মুহূর্তে এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আতঙ্ককে এতটাই বেশি করে আমরা ডুবে গিয়েছিলাম যেখানে আমাদের আর ভালো রাখার অবকাশটুকু পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রতি মুহূর্তে মনে হচ্ছে জীবন বড় অনিশ্চিত। সত্যিই তো তাই, জীবন সত্যিই অনিশ্চিত। আর আমার যেন মনে হয় জীবনের থেকে শব্দগুলোও আরও বেশি করে অনিশ্চিত। কোথাও না কোথাও আমাদের চলতে চলতে কিছু শব্দের প্রতি আমাদের থামতে হয়, আমাদের আটকে দিতে হয়। ঠিক যেন কোন সময় একটা শব্দ আমাদের আটকে দেয়। তো কিছুক্ষণ পর যাই হোক না কেন, একটা জিনিস মানতেই হবে, কিছু সম্পর্কের জন্য কিছুক্ষণ পর অনেক বেশি মূল্যবান। কারণ আমরা জানি আর কিছুক্ষণ পর তার জন্মদিন, সেলিব্রেট করতে হবে। সেই মানুষটা যে আমার কাছে খুব প্রিয়, সেই মানুষটা যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটা যে একদিন আমার জন্য তার প্রাণকে সঁপে দিয়েছিল, ভাবুন তো সেই মুহূর্তটা কতটা মূল্যবান। রাত 12টা বেঁচে গেলেই তাকে আমাকে প্রথম শুভেচ্ছা বার্তা দিতে হবে, আর মাত্র কয়েক সেকেন্ড, কিছুক্ষণ পর, ভাবুন তো তার মূল্য কতটা। হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা আমাদের এই সময়কে, এই শব্দকে গুরুত্ব দিয়ে মানুষকে ভালোবাসব। আর এই ভালোবাসার মধ্যে দিয়েই আমরা একে অপরকে আরও বেঁধে বেঁধে থাকব। আড্ডা জারি থাকবে, এখন আবারও গান।

তো ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকের সঙ্গে করে। যে মানুষটা আরেকটা মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল কিন্তু আর কিছুক্ষণ পর একটা সাইনের মাধ্যমে সব কিছু শেষ, সেই এতদিনের সম্পর্কের একটা ইতি টানবে। ভাবুন তো কতটা যন্ত্রণাদায়ক। কেন এইরকম ইতি টানার পরিমাণ কেন বাড়ছে? প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর চাহিদা, আর সেই চাহিদাকে কেন্দ্র করেই কিন্তু ভেঙে যাচ্ছে এক একটা ঘর, এক একটা সম্পর্ক, এক একটা মন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার, নিজেদের মনকে একে অপরের সঙ্গে আরও বেঁধে রাখার, মানিয়ে নেওয়ার, হওয়ার পরিমাণ বাড়িয়ে চালিয়ে নেওয়ার পরিমাণ বারণটাই মনে হয় বেটার। আর এতেই এক একটা সম্পর্ক ভালো থাকে। আর কিছুক্ষণ পর হয়তো সেই বিচ্ছেদের কাগজগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেওয়ার পর একে অপরে আবার মিলিত হবে। কিছুক্ষণ পর একটা গাছে, যে গাছে অনেকদিন ফুল আসেনি, আজ সেই গাছে ফুল আসবে। কিছুক্ষণ পরই ফ্লাইট এসে থামবে এয়ারপোর্টে, সন্তান ঘরে ফিরবে, মা খুশি। কিছুক্ষণ পর দাদু ও দিদার 75 বছরের বিবাহ বার্ষিকী। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন রেডিও বাংলানেট .com এর সঙ্গে 24/7। দেখা হচ্ছে আগামীকাল। কেমন লাগলো আজকের এই আড্ডা? 4475039657122 তে অবশ্যই আমাকে, মানে সৌভিককে, জানাতে ভুলবেন না। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন? আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছিঁড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712-তে। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য, এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কী ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্র পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা +447503965712। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.com, মন যখন নিরুদ্দেশ।

আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি সেটা হলো আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ সবচাইতে বেশি বাংলাতেই কথা বলেন। আর এখন তো বাংলাভাষী মানুষরা, আমরা বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছি, তাই যে দেশেই যাওয়া হোক না কেন আমরা সেখানে গিয়ে বাঙালিদের ঠিক খুঁজে পেয়ে যাই এবং আমাদের সেই দেশের ভাষা আমরা শুনতে পাই। কিন্তু এমন একটা দ্বীপপুঞ্জ যেখানে বাসিন্দারা সবচাইতে বেশি বাংলা ভাষায় কথা বলেন, শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

দেওয়া সবুজ, অপরূপ অনন্ত জলরাশি আর সেই নীল সমুদ্র, একটু দূরে দূরেই ছোট ছোট দ্বীপ, আর সেই সব দ্বীপ মিলেই দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে দ্বীপপুঞ্জের কথা বলছি, সেখানকার মানুষরা সবচেয়ে বেশি কথা বলেন বাংলা ভাষাতে। শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, সেখানকার মানুষরা বাংলা ভাষাতেই সবচাইতে বেশি কথা বলেন। এছাড়াও যদিও সেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও লোকজন কথা বলেন, কিন্তু বাংলা ভাষায় কথা বলেন সবচাইতে বেশি। তাই সেখানে যারা বেড়াতে যান, তার মধ্যে যখন বাঙালিরা বেড়াতে যান, সেখানে গিয়ে যখন বাংলাতে কথা বলতে পারেন, তাদের কিন্তু ভীষণ আনন্দ হয়। আর সেই যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অপরূপ অনন্ত জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সমাহারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেই যে দ্বীপপুঞ্জ, যেখানে হয়তো অনেকেরই মনে হবে যে সেখানকার মানুষ বোধহয় সবচেয়ে বেশি আন্দামানিস বা নিকোবরিস ভাষায় কথা বলেন, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসে এই দ্বীপপুঞ্জের কথা, যেখানকার মানুষ সবচেয়ে বেশি বাংলা ভাষাতেই কথা বলেন, তারপরে হিন্দিতেও কথা বলেন। এছাড়া যেহেতু দক্ষিণ ভারতের খুব কাছে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তাই সেখান থেকেও বহু মানুষ এখানে রুজি রোজগারের জন্য এসেছেন, এবং তাই সেখানে দক্ষিণ ভারতীয় ভাষাগুলিও শোনা যায়। আর এই যে বহু মানুষ এখানে রয়েছেন যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন, যার জন্য প্রতি বছর যে বহু সংখ্যক পর্যটক এখানে ভিড় করেন, সারা বিশ্ব থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেই অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য পর্যটকরা ভিড় করেন। আর সেখানে যখন বাঙালিরা বেড়াতে যান, তখন কিন্তু তাদের ভীষণ মজা লাগে এইটা ভেবে যে সেখানে তাদের ভাষার সমস্যায় খুব একটা পড়তে হচ্ছে না, কারণ সেখানে বহু সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমাদের এই বাংলা ভাষা নিয়ে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে গর্বিত। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্বেগ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের গর্ব। তাই বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা কিন্তু সারাক্ষণ তারা চালিয়ে যান। আর সেই বাংলা ভাষা নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন একটা দ্বীপপুঞ্জের কথা বলছি যেখানকার বেশিরভাগ সংখ্যক মানুষই কথা বলেন বাংলা ভাষায়। শুনতে অবাক লাগলেও সেটা কিন্তু ঠিক, কারণ সেখানকার মানুষ বেশিরভাগ কিন্তু বাংলা ভাষাতেই কথা বলেন, আর সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা এই যে বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষার চর্চার কথা বলছি, সেখানে সত্যি সত্যিই কিন্তু বাঙালি যেখানেই থাকুন না কেন, প্রবাসী যে বাঙালিরা তারা কিন্তু নিজেদের একটা গ্রুপ তৈরি করেন, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এবং সেখানে নিয়মিত তারা বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা করে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা, সেখানে বাংলা কবিতা গান নাটকের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে সেই বাংলার যে স্বাদ সেটা এনে দেবার বা সেই যে একটা ফ্লেভার সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেন। আর তার সঙ্গে বাঙালির যে নিজস্ব খাওয়া দাওয়া, সেই যে নানা রকমের বাঙালি পদ, সেটাও কিন্তু তারা নিয়মিত সেই ব্যবস্থাটাও রাখেন। আর সেইভাবেই বাঙালি যেখানেই থাকুন না কেন, তার সেই বাংলা ভাষাকে তারা বাঁচিয়ে রাখবে। আমাদের আজকের এই আড্ডা যাই থাকবে, তবে এখন শুনবো গান, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সব

গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। আমরা বাঙালিরা তো ভীষণ গর্ববোধ করি আমাদের ভাষাকে নিয়ে, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আর সেই জন্য আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের এই ভাষার চর্চাটা কিন্তু আমরা ঠিক করি, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পরের প্রজন্মের কাছেও কিন্তু আমরা সেই ভাষা সেই সংস্কৃতিকে আমরা যাতে তার ধরে রাখতে পারে সেজন্য তাদের সেইভাবেই কিন্তু আমরা তৈরি করি। আর সেখানেই উঠে এলো আমাদের আজকে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা, যেখানকার বেশিরভাগ মানুষ কথা বলেন বাংলা ভাষায়, এত বাঙালি রয়েছেন সেখানে। আর এই যে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি, আর এইভাবে গল্প করতে করতে কিন্তু আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা জানি আমাদের ষড়রিপু বর্তমান, অর্থাৎ ছটা বেসিক শত্রু আমাদের, কিন্তু তার বাইরে কিন্তু আমার মনে হয় আরও একটি রিপু আছে, সেটি হলো গাফিলতি। আগে হ্যাঁ হ্যাঁ গাফিলতি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে আমাদের সপ্তম ঋতু নিয়ে, অর্থাৎ গাফিলতি। গাফিলতি এমন একটি জিনিস যেটা কি না বলতে গেলে ওই কোনো কিছুকে আমরা অবহেলা করতে পারি আর কি, কিন্তু অবহেলাও ঠিক পুরোপুরি ব্যাপারটা নয়। গাফিলতি এমন একটা জিনিস, এমন একটা কমপ্লিসেন্সি যে ব্যাপারটা হয়েই যাবে, টেকেন ফর গ্রান্টেড, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি টাইপের কন্ডিশন। তো এই জগা খিচুড়িটাকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে, অর্থাৎ এই গাফিলতিকে নিয়েই, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বোকা কি বাসিতা ঠিক পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে।

গাফিলতি এমন একটি জিনিস যার জন্য যে কত কিছু ভেস্তে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো সম্পর্ক। আগে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, স্পেশালি সেটা যদি প্রেমের সম্পর্ক হয়। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতি নিয়ে। তো এই গাফিলতি এমন একটি জিনিস যেটা কিন্তু প্রেমের অন্যতম একটি শত্রু। জানেন না, আমার এক বন্ধুর কথা বলি, তার 5 বছরের পুরনো প্রেম কিন্তু ভেঙে গেল। তার কারণটা কিছুই নয়, তার কারণটা হচ্ছে আমার বন্ধুর গাফিলতি। সে পুরোপুরি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল সেই মেয়েটিকে, অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে, আর তার প্রতি কোনো রকম মানে কি বলবো রেসপন্সিবিলিটি তো দূরের কথা, কোনো কিছুই পালন করতেই চাইতো না আর কি। আলটিমেটলি কে আর এভাবে থাকবে বলুন তো? এই গাফিলতি ব্যাপারটা যেন আপনাদের সম্পর্কেও না আসে, তাহলে কিন্তু সমূহ বিপদ, বুঝলেন তো? রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে গাফিলতিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কাজে গাফিলতি অল্প বিস্তর আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এ বিষয়ে সুনাম বা দুর্নাম যাই বলুন না কেন, সব থেকে বেশি কিন্তু সরকারি কর্মচারী, স্পেশালি কেরানিদের। তো এরকমই একটি অদ্ভুত ছোট গল্প আছে সরকারি কেরানিকে নিয়ে। গল্পটা হচ্ছে এরকম যে এক কেরানি বাবুকে অফিসের বড়বাবু রেখেছেন সরকারি অফিস। তো কেরানি বাবু গেছেন এবং গিয়ে যারপন্নাই হাঁই তুলছেন আর কি। তো এবার বড়বাবু জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার এত হাঁই তুলছেন। তখন কেরানি বাবু বলেছিলেন আর বলবেন না, কালকে রাত্রিবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি। সেই কথা শুনে বড়বাবু অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি বাড়িতেও ঘুমান? এখন এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো? কিন্তু উত্তরটা যাই হোক না কেন, তার সাবলাইন কিন্তু একটা উত্তর রয়েই গেছে, সেটা হলো গাফিলতি। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে টানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে কিছু কিছু গাফিলতি কিন্তু একদম প্রাণঘাতী হতে পারে, স্পেশালি যখন কিনা আপনার কাজের ওপর নির্ভর করছে অজস্র মানুষের জীবন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গাফিলতিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিভিন্ন পেশার লোকজন আছেন যাদের কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন, তার মধ্যে অন্যতম একটি পেশা হলো ড্রাইভার, সেটা গাড়ির ড্রাইভার হোক কিংবা বাসের ড্রাইভার কিংবা ট্রেনের লোকোমোটিভ ড্রাইভার, যাই হন না কেন তার কাজের ওপর নির্ভর করে অজস্র মানুষের জীবন। এনারা যদি কাজে গাফিলতি দেন তাহলে তার মূল্য চোকাতে হয় অজস্র মানুষকে নিজেদের জীবন দিয়ে। কাজেই এই সমস্ত ক্ষেত্রে গাফিলতি যতটা বর্জন করা যায় ততটাই ভালো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানায় আড্ডাটা জারি আছে গাফিলতিকে নিয়ে, আর সেই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, নেকা দূর হোক, কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আমার বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়।

একটা কথা আমরা মাঝে মধ্যে শুনি, জানেন, যে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু। অনেক সময় মনে হয় যে না, একদম ঠিক হচ্ছে না ব্যাপারটা, কিন্তু আমি কিন্তু কিছু কিছু ঘটনা জানি যেখানে ব্যাপারটা গাফিলতির নয়। ব্যাপারটা হলো কিছু কিছু মানুষকে, কিছু কিছু রোগীকে এমন সময় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় যখন কিনা ডক্টরের হাতেও খুব বেশি কিছু থাকে না। সেই সময় তারা চেষ্টাটা করেন বটে, কিন্তু তখন সব চেষ্টার ঊর্ধ্বে চলে গিয়েছেন সেই মানুষটি। হয়তো পেশেন্ট পার্টি দেখে মনে হতে পারে যে চিকিৎসায় গাফিলতি হচ্ছে, কিন্তু চিকিৎসার সেই সুযোগটি হয়তো সেই সময় আর থাকে না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল গাফিলতিকে নিয়ে। গাফিলতি এমন একটি জিনিস যাকে খুব ক্লোজলি রিলেট করা যেতে পারে অবহেলার সঙ্গে, কিন্তু অবহেলা আর গাফিলতির মধ্যে একটু কোথাও হলেও যেন সীমানার একটু তফাৎ আছে। তো এই গাফিলতিকে নিয়েই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানা আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।